অনিদ্রা, মাইগ্রেন, ডিপ্রেশন, মানসিক তনাব, হাত খুট্টা ঘোড়া কুহিনা পোল্নে বা ঝমঝমাউনে, হজ্জি খিয়ের হাড় জোর্নি মাংসপেশী বা বাতকো দুখাই, ইউরিক এসিড বড়েকো মহিনাওয়ারীকো দুখাই, যৌন সমস্যা, বাঁজ্রোপন, মূত্রপন, অরুচি, মধুমেহ তথা উচ্চ রক্তচাপ জস্তা সমস্যাহরু ছন ছন মানে আধুনিক মেশিন কো সাথমা সম্পূর্ণ সেবা কো উপচার একই ঠাউমা গরিন্ছ। প্রাকৃতিক চিকিৎসালয় দীর্ঘায়ু হসপিটাল প্রালি, তিলোত্তমা 5 মডিগ্রাম রূপন্দেহি, ফোন নম্বর 071-562-459 র 98-645-78-232।